কম্পন বিচর কবে মা বিচর কবে মাম ঝংঝে বগনে ঘরে কলাম অবত ছোরা কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমালাই